প্রাণ পান দুজন সে হারে দরে শান্তি বারলন জি সুর কেন তুন তিন লাং পাও মন সে আলো লেন তো

0: 나시망 자송어 달래 아스키 장과다니 소메 루카스 마락니기 프링아 탐리 이르레 야코본 카메크나 소나마나하 얀 아카슈아니 튜라 소메 더 프링니스니 바지니 미닛 콜 공이야하 나시망 예 소메 안 생발조가니 프로그램오 아스트마 서비스니 비등어 닥터 몬투 에 상마니 아간 탈라테나 니코크 낭스카나만긴
1: Ya somayo angan shibangna asma saniko kalupi angana skaya ya asma ramaya asma ra banoni baoni ongba asma yan ka sopni biati onga ka sopa antungni langs nyana langs kpa uni biati mungsa onga aro ya asma ko mana hon dong togija gusuani rangsi sokkijani rangs to ga mani aro rangs na ba nengani ko mana ya asma ko rokom rokom বস্তুরংচি যে খাই ফুলনি বিবাল রংচি কাসনগপা বালওয়া বিড়ি সিগারেট রঙানি ওয়ালখুচি আজংনি আলডুমু রংচি বা মাতপুরং রংনি খমুল রং বা মেসাকপা বস্তুরংচি ওঙাটক মানা ওয়া কনচিঙা এলার্জেন বা এলার্জিক নিমঙা ইয়া এলার্জিক ওঙানি সমায়ো ইয়া আসমারা আজংনি কাসোপারা কাসোপনি রংস্তানি রামা রং ছোনাঙা আর উনো বালওয়ারং নামে নাপনা মানজানিমন বালওয়াখো রংমতঙ্গো বালওয়ানি রামা রং গাবমা কনসঙ্গা উইজিং নিয়াগা না আরও রাংসি সকি সকিজানি দোয়া ওয়া বালওয়া ছোনানি গেমন বালওয়াখো নামি মানজানি রাং রাংসি সকিজানি দোয়া নাকেন কাসনে কাসনে ইয়ার বালওয়ানি রামা রং আর ছোনরো রঙে রাংসনা মানাং মানাং রো যা নাকে ইয়া আসমা সারা সারনিরা বাসক কবাদে আরিতা মিনিট রংসা দোয়া যে খাই মিনিট গনি বা মিনিট কথা বা মিনিট ছিখং বা মিনিট ছিবঙা রংনি যাবনো রাঙো না দোমেম আন্তান নামাং ফ্লাই দেখিম বাসক কবাদ ইয়া সারনি রঙারও

না সিমং দান্থে মারাকনি গীত রংখ খুনা সোয়া হা তাও জল জল ওয়ালসিং দি মারাকনি গীত রংখ না সিমং না মাতং সখাইঙা গীত রঙা রং ইঙা বোলখলো নি ময়না আরো আহেওয়া নোমল সিলগপাদে

0: ইয়ান আকাশবাণী চূড়া সময় দেওয়া থামনি দোক বাজি মিনিট খোলা ছিউ আহা ইয়া সময় দাও না সিমং আকাশবাণী বেলসি সুসখু গাপানি আর সুকানিরাংনি গমন সাব ডিভিশনাল স্কুল এডুকেশন অফিসার ইনচার্জ রিটায়ার্ড শ্রী সামুয়েল সি এস মারাক আর শ্রী নামসেং খে মারাক এসিস্টেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অব কমার্স ডন বস্কো কলেজ চূড়া বাক্সা চাকল সি এস মারাক এসিস্টেন্ট প্রফেসর ক্যাপ্টেন উইলিয়ামসন সাংমা স্টেট ইউনিভার্সিটি চূড়ানি আগান গ্রকানি রাঙ্কো স্খাং পাছাংনা গামাতানি কো খোনাসোনা মানগেন
1: রিচার্জ স্কুল কলাচি ডক বিলসি জুন ছয় তারিখ আকাশবাণী কো বহুজন হিতিয়া বহুজন সুখিয়া মত দোনে আবাচিঙা তেনবা দা আলো বিলসি সসকু গাপাহা আর ইয়ান আনসিং আসং ইন্ডিয়ানা খাচ্ছানি আর রাসংছানি বা ওয়া মাইনা ইয়া আকাশবাণী আগলসাকো গেসা দল বেগ বা ব্রডকাস্টিং নেটওয়ার্ক ওয়া ইয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ানি নো অপারেট কায়েঙা আর দা আলো না খুঁখং নামগব সার্ভিস কো ইন্ডিয়ানি প্লাগ খোনা নকসুক আব্রি আকিটক আখাওয়েরাঙনা চকমোটগা খবরাঙ্কো সকাতেঙা খবরাঙ্কো সকাতাসা নয়জা অন্দিবা গিসকো খুশি ওয়াটনা আনসাওগপা আর নাম নামগা গীত বা মিউজিক রঙ বা ওয়াটেঙা উন বাকসানা দিংথং থং আওয়ারনেস বা মগ্রা কাতানি রঙকো বা অনেঙা আর সরকারি দিংথং দিংথং স্কিম রঙবা ইয়া আকাশবাণী গিতা ফারাগাতেঙা উনি গমন স্খাং বা আকাশবাণী টিম কো পিলসি সসকু গাপানি না কংগ্রেচুলেট খানাক দাস কা দা আলো আকাশবাণী গে রিচাবা সসকু সা স্টেশন রংনি গিতা দোয়া সসকু স্কু পেসেন্ট ইন্ডিয়ানী মন্দিরংনা সকা তাহা গে খগ্রি গিতাম খুসক্রংচি আর গে সপ্রুই আর গে রিচাসা সপ্রিদক লোকাল খুরংরংচি চালাইঙা ইয়া বিলসি সসকু কাঠাপানি কো দিংথাংথাং প্রোগ্রাম রংকো ওয়াতেন বা আকাশবাণী খাচ্ছাইঙা আর মানিয়ানী কো দাকিঙা বিলসি সসকু গাধা পানীয় মথেলানী রংসান কাপাইজা অন্দি বা নিফুলথায়ানি বা অংএঙা খামরাংকো নিফলানি ছুসকানী রংকো নিফলানী বা অংএঙা দা আলো বিলসি সসকুনি সময় আকাশবাণী বাকা খামরাংকো খাহা আর ছুসকানীকো মানাহা আর ইয়ারাঙ্কো ছানচিরমনা আর নিফুলথায়ানী কো দাকনা দা আলো আং বাকসা সাকনি ছানচিনা ছানগপা আর গিসুক সেগপা স্কি গপারং গনাং ওয়ান স্যার সামুয়েল সি এস মারাক রিটায়ার্ড সাব ডিভিশনাল ইনচার্জ এস ডি এস ইও থিউরা রিজন আর স্যার নামসাং খে মারাক এসিস্টেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অব কমার্স ডন বস্কো কলেজ থিউরা আর আঙা ডক্টর চাকল সি এস মারাক সিমাঙ্গো এ প্রোগ্রামনা রমচাকসো স্যার আঙা জল জল দাকে সিগনা স্কিঙা আঙা স্খাং পা আকাশবাণী ইতিহাস কো থালাতনা গতা স্যার সামুয়েল কো মলমোলাতনা গতা স্কা পাসাকো আর মাইদকে আকাশবাণী বাহা ইয়ারংকো থালাতো দে নামবেগেন
2: স্যার জিনি আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও কো রিচার্জ স্কু কলা চিদক বিশ্ব জুনি ছেদ তারিখ আবার চিঙা হা আর ওয়ানো হিস্টোরিক্যালি ইউনি ফাউন্ডার ডে ডক্টর এম বি গোপালা স্বামী আর দাও রাজীব কুমার জেন ডাইরেক্টর জেনারেল অফ অল ইন্ডিয়া রেডিও বোর্ড মেম্বার বাংলা ও প্রসার ভারতী নি ইয়া অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী করা সংস্কৃত কুশিক বা উচিবা আগানা ইয়া করা ভয়েস ফ্রম দ্য স্কাই নিম আগানা ইয়ান ইন্ডিয়ানি প্রিমিয়ার পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ইনিস্ট্রিনি সঙ্গানিগমন ইয়ান খাদং না মানবাতসাঙ্গপা খবর অন্থমগপা আর খবর কো রঙতক নাঙানি সময় রাঙো বা এমার্জেন্সি সময় রাঙো দাও গতা আনচিংনি ন্যাচারাল ডিজাস্টার বা খেনা সুমসানি ওয়ানো বাংগ্রিয়া রাঙ ওয়ানি আর এক্সট্রিম ওয়েদার দাও গতা দাকলি আনি রাঙো বা ফ্লাট ওয়ানি রাঙো বা গিয়া গাম মানে নষ্ট ওয়ানি